আকাশবাণী ইম্ফাল হজু পুফম আসে খোচৎসে ওই নি থরম ইরুবম মানানসং জাপানিস ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর উন্নতন ওই সাবি আহানব সরুক উনবি থরম পুথোপ নোথম রোমা পুথোপ টেংবাংব সংলাপম দেবচন্দ্র শর্মা লবি খোচৎসে ওই নি

যগুয়াই খুঁতে আমাতং কলম হাইবাবু কারি খান বগেনি পাইবুঙ নমম জগুয়াই হাইজে দে পোক পাই হেক হাইরে ইয়া মাপাদে মিনাম হাইজে নাই বেমা মাপা মামাদে মিনাম মাবা মাসা মাসুয়া দো কাইদংগাই না ফরার হই নামানব মিরক তিলে মাই পা রয় মিরক সঙ্গে লেমর হই লাইরাম লেন দ সু ফরার হই

ভাইষ্ণাম রোমেশ কি খঞ্জেলদা ওয়াইখোম বিহারী না সৈরেবা এসে এসেতা বিখেবলুনে না তানকাকি মনিপুরী মতাম সেই লানোকসবা লিশনজারি তাবিবসে আকাশবাণী ইম্ফাল এফ এম সঙ্গাই চ্যানেল নি

মোহাম্মদ রফিগি নাইতম খঞ্জল গীত দাবিরে তানকাক্সদ লানথোচরিব গীত খুদুল গেরোবদ লোখচরি লতা মঙ্গেশকরদিগি গীত